শত এফএম ব্যান্ড 91.2 MHz পর রেডি গুঞ্জন ধর্মশালা তো সবই টিউন কর আর কার্যক্রম হিন্দি আপনি গপ্পা গান সো চল রিন শত তো আইয়া ফিলহাল কার্যক্রম তো লে লেন দেন না না না না না বড়োলি আর যদি ফরমাইশ তো পুরি করনা পেনে হ্যাঁ না জি তো বড়োলি তো ফরমাইশ থে আইয়া হে ফরমাইশ যো কর দেন পুরি বনে রে তো সব আর যে সচিন কাপুর সো কি গুঞ্জ আপনে পান রে আর গুঞ্জ বাকি জিতে বি শ্রোতা সু হুণ কর দেন।